বিসমিল্লাহিরাহমানিরাহিম আসসালামু আলাইকুম নদী কে মেগাহার্টজ টিভি এফএম গেমিকাডি কে খবর তকায় কি গবাদ কোলি আলগন শাহুদা মাহমুদ এফরতামি বালালানি রাজে গমাসরম ফাকুলে খবর তকে তাফসিলা

ফাহে তিমান রাস কালাগ হাজরতম এউরেঙ্গে গাত হাক আউমুং এউরেম বুনে ফুয়ে হাম আকাশ মি বায়াম বেগেম বা জাদুয়ে কং কাশ

0: Det var HFM. Nu er det her ikke megahertz.
1: ইশা সুয়ালে কুরন্তা
2: কব্বালা
1: দিবেহি বহুগ সুকুং কুরে বেয়া কুরতা কি কবা
2: আলিফু সিনু নুনু তা শাবিয়ন
1: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কি হিনে
2: নানে ফুলফিলব
1: ওয়ারার রাঙ্গালু ওহে তা ফেন্নিগু মেবুনম কি কবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরং কুরা সুয়ালে তমি
1: মি তৈয়ারওয়ানি দিবেহি ফেমুং গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
2: শাবিয়নি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
1: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাটি তিরিহুগা
0: শাবিয়া

0: ফাহে তিমন রসকলাং খলেগ ফান বাওয়া লিবিথকিচ্ছা মেদু খলেগ ফান শাকিগা ওয়ানম খলেগ ফানুগ কুরিং ফৈকিয়া উলুন মিহুন্না সোয়াল কুরবাশে হাম খশরুং খলেগ ফানুগ বেরি রসকলাং হজরতুং খলেগ ফান হাক্কু থেদু আতুজ্জে ফাহে শাকু কুরা মিহুঙ্গ তেরিং খলেগ ফান বেবডা নুগন্নওয়া হুশিকমে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টস
2: আলিনোর